বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট ইউএসপি 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানা ডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট ইউএসপি 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে এনডিসি 16729 45715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানা ডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে
স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি।

1-6-7-2-9-4-5-7-1-5 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা, তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.5

ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা, তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়নরং শক্তির লক্ষণ। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট ইউএসপি 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা, তানমেন হট অ্যান্ড

সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স।
পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম ছয় মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে
সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম ছয় মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নবজাতককে বুকের দুধ খাওয়ানো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম ছয় মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম ছয় মাস
শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়।
দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন
না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ।
গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময়মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয়
এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে।
যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম ছয় মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে।
শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম ছয় মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম ছয় মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়।
দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়।

ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন, হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন, হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া

হয়েছিল যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। দৈনন্দিন পুষ্টি একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। দৈনন্দিন পুষ্টি একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট
ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি ইউনিভার্সাল হেলথ রেডিও .org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস। চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়।
আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন, হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন, হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে
হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও
লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম ছয় মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি ইউনিভার্সাল হেলথ রেডিও .org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে
বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম ছয় মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি ইউনিভার্সাল হেলথ রেডিও .org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে
আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। দৈনন্দিন পুষ্টি একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ, মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি ইউনিভার্সাল হেলথ রেডিও .org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া, সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা, তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। দৈনন্দিন পুষ্টি একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ, মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া, সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729 45715 এবং খ
1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা, তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানা ডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম।
মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট ইউএসপি 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার,
এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক, সবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন
হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা

এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং, শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা

সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস। চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট ইউএসপি 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে।
টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়।
আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায় চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট ইউএসপি 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন।
নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক, সবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে।
জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা
কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন।
পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব রং, শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন।
আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানা ডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে
চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম ছয় মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম ছয় মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে
জনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট ইউএসপি 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729 4715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে জনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে
স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg
প্রত্যাহার করছে যা ক ৯০ গণনার বোতলে এনবিসি ১৬৭২৯৪৫৭১৫

সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে

অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম ছয় মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ে সুরক্ষিত থাকে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে
জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম ছয় মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম ছয় মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়।
এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে
স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি। ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি। ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg
প্রত্যাহার করছে যা ক ৯০ গণনার বোতলে এনবিসি ১৬৭২৯৪৫৭১৫ এবং খ ১০০০ গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি ইউনিভার্সাল হেলথ রেডিও .org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত ২০ সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম ৬ মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট ইউএসপি ২০০ mcg ০.২ মিলিগ্রাম প্রত্যাহার করছে যা ক ৯০ গণনার বোতলে এনডিসি ১৬৭২৯৪৫৭১৫ এবং খ ১০০০ গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায়
আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729 4715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও
পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী
মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম ছয় মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে
চলুন বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন।
যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে
স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি।
একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা।

চিকিৎসা জীবন বাঁচায়। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়।

হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729 45715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্ব

ফল ও শাক সবজি শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস। চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729 45715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি শস্য, দানাডাল বা অন্য

প্রাধান্য প্রোটিনের উৎস। চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729 4715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস।
চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস। চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন।
ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729455715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে।
মশাবাহিত রোগ প্রতিরোধ, মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729 45715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U Incorporated, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস। চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু
এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে।
কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস। চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে
ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729 45715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস। চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা
এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ে সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে।
টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়।
আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ে সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময়মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন।
নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে।
জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত

রাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে

ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার,
অ্যাকর্ড হেলথ কেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। হাত ধোয়া সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার অ্যাকর্ড হেলথ কেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg
0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে যা ক 90 গণনার বোতলে এনবিসি 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। হাত ধোয়া সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান টিকা শরীরকে হাম পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে যা ক 90 গণনার বোতলে এনবিসি
16729457115 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা, তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457115 এবং খ
1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ে সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য
ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা, তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার,
এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন
হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানা ডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস
এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায় চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729 4715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, HU ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন
15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729475715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং,
কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায় চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729 4715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U Incorporated, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার
রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ

এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729 4715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U Incorporated, যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে, পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও

সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি ইউনিভার্সাল হেলথ রেডিও .org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ
এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়, বরং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729 4715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U Incorporated, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে
চলুন বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়, বরং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729 4715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন
এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729 4715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U Incorporated, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন।
যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক, সবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে
বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে
স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি ইউনিভার্সাল হেলথ রেডিও .org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন
না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ।
গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে
যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা
শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট ইউএসপি 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান।
নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ে সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে।

পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবার

শিশুকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া
এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান।
যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট ইউএসপি 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729455715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও
ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে
আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে।
সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে
স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে।
সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা
সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি ইউনিভার্সাল হেলথ রেডিও .org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন।
এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানা ডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা
শিশু পান করতে না পারে তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও।

শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথ কেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য

সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথ কেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট ইউএসপি 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে এনডিসি 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব রং, শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি ইউনিভার্সাল হেলথ রেডিও .org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে
শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে।
সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানা ডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা
সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন।
এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা
শিশু পান করতে না পারে তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথ কেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ।
এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে
আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট ইউএসপি 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি

এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা, তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও

ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার। এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন
হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন
15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম ৬ মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার
রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম ছয় মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ে সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে।
নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম ছয় মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম ছয় মাস
শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়নরং শক্তির লক্ষণ। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট ইউএসপি 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়।
দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানা ডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন।
ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি ইউনিভার্সাল হেলথ রেডিও .org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন।
ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি ইউনিভার্সাল হেলথ রেডিও .org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729475715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট
ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট
ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট
ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা, ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ

কড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729 4715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U Incorporated, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না।

যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729 4715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না।
যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না।
যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি ইউনিভার্সাল হেলথ রেডিও ডট অর্গ এ আরও জানতে পারবেন। হাত ধোয়া, সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না।
যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি ইউনিভার্সাল হেলথ রেডিও ডট অর্গ এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729475715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না।
যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি ইউনিভার্সাল হেলথ রেডিও ডট অর্গ এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না।
যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানা ডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না।
যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি ইউনিভার্সাল হেলথ রেডিও ডট অর্গ এ আরও জানতে পারবেন। হাত ধোয়া, সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন।
আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর।
জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানা ডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া
এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায় চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথ কেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন
এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয়
অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায় চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক

শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার

খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি শস্য, দানা ডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি শস্য,
দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস। চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথ কেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস।
চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস। চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও
ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট ইউএসপি 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729455715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস। চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে।
এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা
সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে।
সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে।
সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হলো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মশাবাহিত রোগ প্রতিরোধ, মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া, সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন, ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ, গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ
এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট ইউএসপি 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে এনডিসি 16729455715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা, তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে
শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি ইউনিভার্সাল হেলথ রেডিও .org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ে সুরক্ষিত থাকে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার

মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা, তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি

পদ্মপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা, তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি ইউনিভার্সাল হেলথ রেডিও .org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট ইউএসপি 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার,
এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা, তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা,
তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729 4715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U Incorporated যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস
এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন
15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729 4715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U Incorporated যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং,
কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি ইউনিভার্সাল হেলথ রেডিও .org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার
রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম্পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময়মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন
এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম্পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস। চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শৈশবের টিকাদান।
টিকা শরীরকে হাম পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস। চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে।
আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব রং, শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট ইউএসপি 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায়
এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানা, ডাল বা অন্যান্য প্রোটিনের উৎস। চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও
পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ

অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায় চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব

বেশি ঝিমিয়ে পরে শ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরে শ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি
হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়, বরং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা।
মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক, সবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই
মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ
এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম্পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে
চলুন বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়, বরং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন।
যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়, বরং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়।
দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয়
বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন
না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন।
গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে
অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে

স্থানীয় ক্লিনিকে জেনে নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729 4715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ।

মাত্র নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট ইউএসপি 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729 45715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা
সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে
আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে।
সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট ইউএসপি 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ
এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা, তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা, তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন
15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন।
পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক, সবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার। H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি।
একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন, হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন, হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে।
কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকা

ওয়ার্গ এ আরও জানতে পারবেন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org এ আরও জানতে পারবেন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন

যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা, তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা, তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন
হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার। এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে।
শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব রং, শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার। H&U Incorporated, যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই
মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানা ডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে।
প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি শস্য, দানা ডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন, হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন, হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি শস্য, দানা ডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা
এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন
তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে।
এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729475715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা
সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ে সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে।
সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে
স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ে সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা, তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে

একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা, তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ে সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা, তানমেন
হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে।
খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729 4715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ
সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে
সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে।
হাত ধোয়া, সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া
এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায় চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729 4715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U Incorporated, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়।
শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায় চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729 45715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন
এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায় চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান।
যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়, বরং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729 45715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে
পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক, সবজি, শস্য, দানা ডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি
না কমে বা খিঁচুনি হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই

করতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি শস্য, দানা ডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি ইউনিভার্সাল হেলথ রেডিও .org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য

তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি ইউনিভার্সাল হেলথ রেডিও .org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও
শাকসবজি শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস। চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস।
চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি ইউনিভার্সাল হেলথ রেডিও .org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস। চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন।
ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি ইউনিভার্সাল হেলথ রেডিও .org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট
ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি ইউনিভার্সাল হেলথ রেডিও .org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729475715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে।
মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয় তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান।
টিকা শরীরকে হাম পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে।
আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট ইউএসপি 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে।
টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা
আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল।
অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা
টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার

ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি

সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে
স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট ইউএসপি 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে এনডিসি 16729 45715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা, তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন, ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ, গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান, টিকা শরীরকে হাম পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল, অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর, জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়, এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে
একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথ কেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা, তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন, ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথ কেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200
এমসিজি 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে যা ক 90 গণনার বোতলে এনডিসি 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার অ্যাকর্ড
হেলথ কেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে যা ক 90 গণনার বোতলে NVC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি।
মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথ কেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NVC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানা ডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি ইউনিভার্সাল হেলথ রেডিও .org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে

খ. 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা, তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার, এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি ইউনিভার্সাল হেলথ রেডিও .org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক. 90 গণনার বোতলে NDC 1-6

7294575715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা, তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার, এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাক সবজি শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম
প্রত্যাহার করছে যা, ক ৯০ গণনার বোতলে এনডিসি ১৬৭২৯৪৫৭১৫ এবং খ ১০০০ গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা, তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন ১৫.৪ আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি ইউনিভার্সাল হেলথ রেডিও .org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত ২০ সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন
সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার, এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি ইউনিভার্সাল হেলথ রেডিও .org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও
ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথ কেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা, তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানা ডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org এ আরও জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন, বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। দৈনন্দিন পুষ্টি। একটি সুষম খাদ্য বৃদ্ধি শক্তি এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। ফল ও শাকসবজি, শস্য, দানাডাল বা অন্যান্য প্রোটিনের উৎস, চিনিযুক্ত পানীয় লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। ছোট ছোট ও ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করে। মশাবাহিত রোগ প্রতিরোধ। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য রোগ ছড়াতে পারে। কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করে ঘুমানো বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলে আপনার ঝুঁকি কমে। ম্যালেরিয়া প্রবণ কোনো এলাকায় আপনার যদি তীব্র জ্বর হয়, তবে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা করান। দ্রুত চিকিৎসা জীবন বাঁচায়। আমরা কিভাবে যাচাই করি? ইউনিভার্সাল হেলথ রেডিওরও প্রতিটি পর্ব সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ নির্দেশনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সম্প্রচারের আগে পর্যালোচনা করা হয়। আমরা কোনো তথ্য বা পরিসংখ্যান মনগড়াভাবে তৈরি করি না। যখন আমরা কোনো স্বাস্থ্য সতর্কতা শেয়ার করি, তখন তা একটি নির্দিষ্ট সরকারি সূত্র থেকে আসে। আপনি universalhealthradio.org/ARO জানতে পারবেন। হাত ধোয়া। সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধোয়া অসুস্থতা প্রতিরোধের অন্যতম সহজ উপায়। আপনার হাতের সমস্ত অংশ অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে ঘষুন, বিশেষ করে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাবও ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হাত অনেক সংক্রমণের বিস্তার রোধ করতে সাহায্য করে। ডায়রিয়া এবং মুখে খাওয়ার রিহাইড্রেশন সলিউশন। ছোট শিশুদের জন্য ডায়রিয়া বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। নির্দেশ অনুযায়ী মেশানো ওরাল রিহাইড্রেশন সলিউশন এই বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ করে এবং জীবন রক্ষাকারী হতে পারে। শিশুকে ক্রমাগত তরল পান করান এবং খাওয়ান। যদি মলের সাথে রক্ত যায়, বারবার বমি হয়, চোখ কোটরে ঢুকে যায় অথবা শিশু পান করতে না পারে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে
ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথ কেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স, পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ে সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড
হেলথ কেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথ কেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg
প্রত্যাহার করছে যা, ক ৯০ গণনার বোতলে এনবিসি ১৬৭২৯৪৫৭১৫ এবং খ ১০০০ গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা, তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন ১৫.৪ আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম ৬ মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট ইউএসপি ২০০ mcg ০.২ মিলিগ্রাম প্রত্যাহার করছে যা, ক ৯০ গণনার বোতলে এনডিসি ১৬৭২৯৪৫৭১৫
7-1-5 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা, তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথ কেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম।
মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা, তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে, তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হামপোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরিশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট ইউএসপি 200 mcg 0.2 মিলিগ্রাম প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 16729457715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার,
এইচ অ্যান্ড ইউ ইনকর্পোরেটেড যা সান নুডল নামে পরিচিত, সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে।

পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থায় বিপদের লক্ষণ। গর্ভাবস্থার কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে যোনিপথে অতিরিক্ত রক্তপাত, ঝাপসা দৃষ্টিসহ তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, পেটে তীব্র ব্যথা অথবা শিশুর নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়া। এর মধ্যে কোনোটি ঘটলে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়মিত প্রসবপূর্ব চেক আপ করালে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকে। শৈশবের টিকাদান। টিকা শরীরকে হাম, পোলিও এবং হুপিং কাশির মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে। আপনার সন্তানের টিকা সময় মতো দিলে সবচেয়ে ভালো সুরক্ষা পাওয়া যায় এবং কোনো টিকা বাদ পড়লে তা নেওয়ার সুযোগও রয়েছে। টিকার নিরাপত্তা ব্যাপকভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয়। আপনার সন্তানের কোন কোন টিকা দেওয়ার সময় হয়েছে তা আপনার স্থানীয় ক্লিনিকে জেনে নিন। নিরাপদ পানীয় জল। অনিরাপদ জল পান করলে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েড হতে পারে। জল অনিরাপদ বলে মনে হলে তা টগবগে করে ফুটিয়ে অথবা কোনো পরীক্ষিত জল পরিশোধন পদ্ধতি বা ফিল্টার ব্যবহার করে নিরাপদ করে নিন। পরিশোধিত জল একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন। আপনার জলকে সুরক্ষিত রাখা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখে। শিশুদের জ্বর। জ্বর হল সংক্রমণের বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া এবং এটি শিশুদের মধ্যে একটি সাধারণ বিষয়। শিশুকে আরামদায়ক অবস্থায় রাখুন এবং প্রচুর পরিমাণে তরল পান করান। যদি জ্বর দুই দিনের বেশি স্থায়ী হয় অথবা শিশু খুব বেশি ঝিমিয়ে পরেশ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় শক্ত হয়ে যায়, চাপ দিলেও ফুসকুড়ি না কমে বা খিঁচুনি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ এবং মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার এবং আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কিছু সহজ পদক্ষেপ এক্ষেত্রে সাহায্য করতে পারে। একটি দৈনন্দিন রুটিন মেনে চলুন। বিশ্বস্ত মানুষদের সাথে যোগাযোগ রাখুন, সক্রিয় থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নিন। যদি দুঃখ, উদ্বেগ বা হতাশা সপ্তাহ ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তবে স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়াটা দুর্বলতার নয়ব্রং শক্তির লক্ষণ। এটি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চিকিৎসা পরামর্শ নয়। এটি ইউনিভার্সাল হেলথ রেডিও, যা সরকারি সূত্র থেকে আপনার ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পরিবেশন করে। সরকারি সূত্র থেকে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য এখানে দেওয়া হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান, জরুরি ত্রাণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শক্তিশালী সহযোগিতাকে স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জর্ডান সফর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ডেভিড নাবারোকে শ্রদ্ধাঞ্জলি। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি ঔষধ প্রত্যাহার, অ্যাকর্ড হেলথকেয়ার ইনকর্পোরেটেড লেপোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট USP 200 mcg 0.2 mg প্রত্যাহার করছে, যা ক 90 গণনার বোতলে NDC 1672945715 এবং খ 1000 গণনার বোতলে মোড়কজাত, কারণ ঔষধটির কার্যকারিতা কম। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন থেকে একটি খাদ্যপণ্য প্রত্যাহার, H&U ইনকর্পোরেটেড, যা সান নুডল নামে পরিচিত সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার প্রিমিয়াম জাপানি নুডলস এবং স্যুপ বেস প্রত্যাহার করছে। খুচরা প্যাকেজের মোট ওজন 15.4 আউন্স। পণ্যটি হল রামেন নং, কারণ সুরা তানমেন হট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রামেন নুডলের প্যাকেজের মধ্যে সোবা সসের প্যাকেট দেওয়া হয়েছিল, যেটিতে বনিটো সার্ডিন এবং ম্যাকেরেল মাছ রয়েছে। নবজাতককে বুকের দুধ খাওয়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করার এবং প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়। বুকের দুধ শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সম্পূর্ণ পুষ্টি যোগায়। দিন রাত চাহিদা অনুযায়ী খাওয়ান। যদি খাওয়ানো বেদনাদায়ক হয় বা শিশুর ওজন না বাড়ে তাহলে সাহায্যের জন্য একজন স্বাস্থ্য